না লোন হ্যায় ভাগে ছোয়া গোল গোল সাহাতাম দিব মা ফির বার হব না আলু গিন রে ইথো কল আবন তা রাহাই কোনেন আলু তাও রে ইথো মালে আলু তা রে কোনস রে নাকা ফে তাও খুলো নখল কাপতি হাদে এবি জবেলো জবলো গতম লা নওয়া গতম ফতম ওয়াদাতা হজি কম মদম দম তাই আনা হাসিবিয়া বাস নগর কা